Chiluk sarwaan dala nga tsi rewaatang molum gangkang zi jagwaan na denjagdang letang gacho chura rangga shawaat dala barsun tang rewajag chigib chago ga chigni tari. Nyingi lakani jinta nga tsi na rimshakur kub jatam tang xibshayang na tishkur ka xandib kang maang zi gang tair jinta jachi kalwaatang jachi lamruwa yunga yang choki dawka dina xandib kang nang nera zuu kang risa jina wadag chub denjagwa warkim dani nga tsi higo nu tuk gogo nu yanda donchin tang yang nam dilda tangi ওতান দরকাতা মেপর জগোনা নাছি তি জিনত আরংতনি শাওয়া চিজলিগো ইয়ানা আরংনিলা গান্ঠ চিজগোক ওতদা উচু দেনজিক কনং ইয়ানিন কুজুইন মুচিগ নাছিনা নিমা রিজিনত তোনম চিগুনগো শাওয়া তোয়ং রেলা